सुन वालों, अगर घड़ी कतरे देखे जाए तो 8 मिनट बाकी हैं सिरे 12 बजे में। मैं हूँ लॉर्ड महावीर नहीं लिखुई मेदा हलमाओ। आज थोड़ी देर के लिए हम प्रोग्राम बनाने वाले हैं कॉफ़ी चाय मेदा शो। वैकेंसी पे था और अभी तक है, मार हम आज ही से भी शुरू करते हैं आपके लिए। Vanaf morgen gaan we vol met koffie, chai en middagshow. En het kan zijn dat Damia hier aan de rij is. Ja, studie mee. Maar ja, hobby-vakantiemodus mega. En een heleboel mensen zijn natuurlijk in vakantiemodus. Mensen die vrij zijn nog tot met morgen. Hoi, ze keer door hier vakantie hega. En dan, ja, dan heb je nog steeds de vakantiestemming. Je bent net van vakantie terug. Kan je ze toe eile hega. Door deze eile hega Nederland terug. En koffietje. Die vakantie weer, hè? Maar we zijn er weer.

सुनने वालों, अगर घड़ी कतरे देखे जाए तो 8 मिनट बाकी हैं, 8 मिनट बाकी हैं सिरे 12 बजे में। मैं हूं लॉर्ड महावीर, नहीं लिखी हुई दखलमाल। आज थोड़ी देर के लिए हम प्रोग्राम बनाने वाले हैं कॉफ़ी चाय मेदक शो। वैकेंसी पे था और अभी तक है, मार अब आज ही से भी शुरू कर देते हैं आपके लिए। Vanaf morgen gaan we vol met koffie, chai en middagshow. En het kan zijn dat Damia hier aan de rij bent. Ja, studie mee, maar ja. Hobby vakantiemodus mega. En een heleboel mensen zijn natuurlijk in vakantiemodus. Mensen die vrij zijn nog tot met morgen. Hoi, ze keer door hier vakantie heen. En dan, ja, dan heb je nog steeds de vakantiestemming. Je bent net van vakantie terug. Kan je ze toe eilen heen. Door deze eilen heen. Nederland terug. En koffietje. Die vakantie weer aan. Maar we zijn er weer. Een warm welkom allemaal.

सुनने वालों, अगर घड़ी कतरे देखे जाए तो आठ मिनट बाकी हैं सिरे 12 बजने में। मैं हूं लॉर्ड महावीर नहीं लिखू मेदा हलमाओ। आज थोड़ी देर के लिए हम प्रोग्राम बनाने वाले हैं कॉफ़ी चाय मेदा शो। वैकेंसी पे था और अभी तक है, मार अब आज ही से भी शुरू कर देते हैं आपके लिए। Vanaf morgen gaan we vol met koffie, chai en middagshow. En het kan zijn dat Damia hier aan de rij zijn. Ja, studie mee, maar ja. Hobby vakantiemodus mega. En een heleboel mensen zijn natuurlijk in vakantiemodus. Mensen die vrij zijn nog tot met morgen. Hoi, ze keert door hier vakantie heen. En dan, ja, dan heb je nog steeds de vakantiestemming. Je bent net van vakantie terug. Kan je ze toe, Eile Hega. Door deze Eile Hega, Nederland terug. En koffietje. Die vakantie weer aan. Maar we zijn er weer. Een warm welkom allemaal.